0: তো সঙ্গবাড়ি মন, এবে তুমি এই গীতকে শুনতে রুয়াস। এই ফিল্ম অন্ধাধুন লে রলি। এই অন্ধাধুন ফিল্ম 2018 নে বনলো এক বলিউড ফিল্ম আয়। এই ফিল্ম নে আয়ুষ্মান খুরানা আর রাধিকা আপটে মুখ্য ভূমিকা নিভাউন রলা। আর এই গীত চো সঙ্গীতকার আর কায় সুন্দর মধুর স্বর দিলা সে অমিত ত্রিবেদী।
1: দেওকি
0: হ্যাঁ,
1: গীত গোবিন্দ তো হতে রয়ে দি।
0: হ্যাঁ,
1: মানে বলতে রে কি এদা সঙ্গবাড়ি মন কাজ মার্গদর্শন বলা সে তো কেউ না হন কেবল শুনান দেউ নে।
0: হ্যাঁ,
1: তো সঙ্গবাড়ি মন এদা আপ মন কাজ প্রস্তুত করুন দে মার্গদর্শন জনথানে ভেট বার্তাত ডক্টর নীলেশ তিওয়ারি আর ভেট কর্তাত চন্দ্র ঋষি ঠাকুর। তো সঙ্গবাড়ি মন শুনুন দেখু মার্গদর্শন।
2: आकाशवाणी के आप सभी श्रोताओं को चंद्र ऋषि ठाकुर का नमस्कार। श्रोताओं, अभी क्योंकि जुलाई शुरू हो चुका है और साथ ही शुरू हो चुका है सारे विद्यालयों की, महाविद्यालयों की और विश्वविद्यालयों की एडमिशन की प्रक्रिया, तो आज इसी संदर्भ में बातचीत करने के लिए हमने अपने स्टूडियो में आमंत्रित किया है डॉक्टर नीलेश तिवारी जी को। आप छत्तीसगढ़ राज्य सरकार के पूर्व सलाहकार भी थे नीति आयोग में और

0: আসলে মৌকা মৌকা মিললি মোকে, তো মে বাস্তার নে গোটক কারাঠা একাডেমি খোলেন দেয়ার হতা ক্লাস মে পিলা মানকে শিখায়নি। হ্যাঁ
1: আচ্ছা
0: আসেন সোচ সঙ্গালে সে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো বলে নেই তো কাজ তো কই সরকার বাটলে সুবিধা বলে মের তো আসেন
0: এবে তো এবে তো উত্র কায় তো নি হলি সে
1: কোশিস নি করলি
0: নি
1: সে।
0: করলে সে কোশিস,
1: আচ্ছা
0: তো এবে ধীরে ধীরে করেন দে কোশিস হয়ে
1: হ্যাঁ
0: যা
1: হ্যাঁ
0: পারবো।